0: বাবু,
1: এ বাবু, ঝটে উঠ তো, ছিট উঠ না, আপনি বিহে বিষে জস্ত ছ, বুহারী কো লাগি গহনা কিন জানু পরি না, উঠ তো ছিট।
2: ও তো এ আমা, বরু কা জানি, বন্ধু তো।
1: পহিলা মুখ ধুনে, অনি এই আমরে বেশি শহর কো ভীমসেন স্থান চোক মা ছ নি, জয়লক্ষ্মী সুনসাদী পসল জানে, সুনসাদী রা হীরা কা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনে কই, জয়লক্ষ্মী সুনসাদী পসল হো তা।
3: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবৈ খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
4: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসার পত্থর কা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজন হোস।
5: কে তপাই ভরপর্দ আয়ুর্বেদ সেবা কো খোজিমা হুনুহুন্ছ यदि हुनुहुन्छ भने चितवनको नमुना आयुर्वेद औषधालय तपाईहरुकै सेवामा समर्पित छ। यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठीक नभएका नयाँ तथा पुराना रोगहरू बाथ दम ग्यास्ट्रिक अल्सर क्यान्सर धातु किनास जन्डिस पाइल्स पत्थरी फिस्टुला प्यारालाइसिस मधुमेह जाग्रक्सी छुटाउने औषधि मोटोपन घटाउने बढाउने ब्लड प्रेसर यौन रोग छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ। दैनिक दक्ष तथा अनुभवी विशेष ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ। थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 98-451-39-647 र 98-111-90-610। नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन।